onda abhinin tukana neyadne barnamje okna embali dia okna neyad tubdawi udhayun lautane na da kudana da ebdi mashalla da tena dai thayati mashalla da tena orha hua o khairwa di mashalla harisna okna henen embali surat nimsiut amse enhenen thalagambatyo tho hadidane adet ono khano hua orere wa hadidane at are udhay khano hua orere wa edno betunati werfam afamen henen beb kin sareu khano yadne tuna tefena tu udhay dai thayati imrarinek ওরের গুয়াত ইশবোবিয়েক উথে দায় থায় আতিব দায়েন দায় থায়াতি মোরারিমনা হেনে নেয়াদে থাদিত তো নেহারুয়েত থাদিত তুবারেক নারাইন সিত্তা নেহারেউ নুন থাদিত তো মাক্কেন হারেউ